তুমি শিব, তুমি শিবা, তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্মা, তুমি পুণি শ্রীজীবার অজবা মাড়ি, তুমি নিরাকার, তুমি হি আকার, তুমি কল্প, তুমি কল্পনা, তুমি পুণি স্বয়ং সিদ্ধা মা শক্তি স্বরূপা। কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে গগন বিহারী স্বাইঁ, গীত রচনা প্রফুল্ল কুমার জেনা।

কেড়ে ভুলটাই কলি, কেড়ে ভুলটাই কলি। এই গীতটি পরবর্তী সময়ে মু তাকে রেকর্ডিং কলি, আউ সারা ওড়িশার এই গীতকে বহুত পছন্দ কলে। বড় ভালো ভালো কম্পিটিশন রে বিভিন্ন চ্যানেল ফিল্ম লোক পিলা মানে মধ্য

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

0: ছাত্রছাত্রীমানଙ୍କ বিক্ষোভ প্রদর্শন আজি 17 দিনରେ পହଞ୍ଚିଛି। ঝাড়খণ্ড সরকার ঘটনার তদন্ত সহ অনিয়মিততা হয়েথিবা পরীক্ষা বাতিল করিবা, এথিলাগি দায়ী ব্যক্তিଙ୍କ বিରୁদ୍ଧରେ পদক্ষেপ গ্রহণ করিবা এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনিবা লাগি ছাত্রছাত্রীমানଙ୍କ সহ আলোচনা করিଥିବା জানাপଡିଛି। ঝাড়খণ্ড সরকার চতুর্দশ জেপিএসসি প্রারম্ভিক পরীক্ষা এবং পূর্ব পরীক্ষাগুলিকে মধ্য বাতিল করিবা লাগি রাজিথিবা বিক্ষোভরত ছাত্রছাত্রীଙ୍କୁ জনাইছନ୍ତି। অন্যপক্ষରେ ঝাড়খণ্ডର সিআইডির অতিরিক্ত মহানির্দেশক মনোজ কৌশিক পরীক্ষা অনিয়মিততা ঘটনার স্বচ্ছ তদন্ত নেই প্রতিশ্রুতি দেইথিবা বেলে এপর্যন্ত 19 জন অভিযুক্তଙ୍କୁ গিରଫ କରାଯାଇଥିବା କହିଛନ୍ତି। অন্যপক্ষରେ জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল নেই ছাত্রছাত্রীଙ୍କ দাবি সম্পর্কে ঝাড়খণ্ড সরকার কହିଛନ୍ତି। সেই ঘটনাକୁ উচ্চ ন্যায়ালয় ও সর্বোচ্চ ন্যায়ালয়ର বিচারাধীন রয়েছে। মন্ত্রী সুদীপ কুমার সানু কহিছନ୍ତି সরকার আসন্তা 90 দিন মধ্যে তদন্ত শেষ করে ফাস্ট ট্র্যাক কোর্ট জরিয়ে দণ্ডবিধান লাগি প্রস্তুত অছন্তি। তবে বিক্ষোভরত ছাত্রছাত্রী মানে সরকারଙ୍କ প্রস্তাবକୁ প্রত্যাখ্যান করিবা সহ বিধানসভা ঘেরাও লাগি প্রস্তুতি চলাইছନ୍ତି। পরীক্ষায় অনিয়মিততা নেই ঝাড়খণ্ডে চালিথিবা ছাত্রছাত্রীଙ୍କ বিক্ষোভ প্রদর্শন মধ্যে গতকাল সেটাকার লোকসেবা আয়োগের 3 জন কার্যকারী সদস্য ইস্তফা প্রদান করেছেন। আয়োগের সদস্য অজিত ভট্টাচার্য, জামিল আহমদ এবং অনিমা হাংসদা রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ারঙ্কু ইস্তফা প্রদান করিথিবা জানাপড়িছে। রাজ্য সরকারଙ୍କ সম্মতি পরে রাজ্যপাল সেমানଙ୍କ ইস্তফাপত্র গ্রহণ করিথিবা জানাপড়িছে। ঝাড়খণ্ডରେ বিক্ষোভরত ছাত্রছাত্রীମାନେ জয়পাল সিং মুন্ডা ষ্টাডিয়ামରୁ বিধানসভা আড়কୁ মার্চ আরম্ভ করিছନ୍ତି। কেন্দ্র বয়নশিল্প মন্ত্রণালয়ের সচিব নীলম সামি রাও কহিছନ୍ତି ভারতীয় বুণাকার এবং ডিজাইনর মানে আধুনিক চাহিদাকে লক্ষ্য করে পরিবর্তনকে গ্রহণ করে আয় বৃদ্ধি করে। আজ নয়াদিল্লিঠারে রাষ্ট্রীয় হস্তশিল্প ডিজাইনর সম্মেলনের উদ্ঘাটনী অধিবেশনরে উদ্বোধন দিয়ে সচিব কহিছନ୍ତି হস্তশিল্প ক্ষেত্রে ডিজাইনর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেণু হস্তশিল্প সামগ্রীগুলিকর ডিজাইনর বিকাশ হয়ে পড়লে এহা হস্তশিল্প কারিগরঙ্ক আয়রে বৃদ্ধি করিবা সহ হস্তশিল্প সামগ্রী বিক্রি মধ্যে বৃদ্ধি পাইব। আকাশবাণীর দ্বিভাষিক ফোন ইন কার্যক্রম পব্লিক স্পিকরে আজ রাতে 9:30 অঙ্গদান অন্ধবিশ্বাসর দূরে জীবনদান শীর্ষক আলোচনার প্রচার করা। রাষ্ট্রীয় অঙ্গ প্রত্যারোপণ সংগঠনের নির্দেশক ডাক্তার অনিল কুমার ও অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান নয়াদিল্লী এমসর ডাক্তার রাজেশ সিনহা আলোচনার অংশগ্রহণ করবে। কার্যক্রম সময় শ্রোতাকে সেমানকর প্রশ্ন পচারি পারিবে। ভারতের অণজীবাষ্ম ইন্ধন আধারিত বিদ্যুৎ উৎপাদন 300 গিগাওয়াট অতিক্রম করেছে। গতমাস 31 তারিখে হাসল হয়েছে এই ঐতিহাসিক সফলতা 2030 সুদ্ধা নির্ধারিত 500 গিগাওয়াট ক্ষমতা লক্ষ্যের 60% অধিক। নূতন এবং নবীকরণীয় শক্তি মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী দেশের অণজীবাষ্ম ইন্ধন আধারিত বিদ্যুৎ ক্ষমতা মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 54% অধিক হয়েছে। এই সফলতা স্বচ্ছ শক্তি উৎপাদন ক্ষেত্রে দৃঢ় সহযোগ করা লাগি প্রেরণা যোগাইছে বলে মন্ত্রণালয় কহিছে। দেশের সৌরশক্তি ক্ষমতা এবে প্রায় 165 গিগাওয়াট রয়েছে। মুখ্য সম্বাদগুলি পুনি থরে। নিট সমেত বিভিন্ন প্রসঙ্গ নেই বিরোধী সদস্য হট্টগোল যোগ সংসদের উভয় সদন অপরাহ্ন 2টা পর্যন্ত মুলতবী। রাজ্যসভার উপস্থাপন হল 4টি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি রিপোর্ট। দেশের ক্রীড়াবিদ খেলোয়াড় মনোভাব ও প্রদর্শন ভবিষ্যত পিঢ়ি প্রেরণার সত কহিলেন প্রধানমন্ত্রী। ঝাড়খণ্ডে বিক্ষোভরত ছাত্রছাত্রী ও সরকারঙ্ক মধ্যে 3 পর্যায়ে আলোচনা পরে মধ্যে অচলাবস্থা জারি এবং আধুনিক চাহিদাকে লক্ষ্য করে পরিবর্তনকে গ্রহণ করে পারলে বুণাকারমানঙ্ক আয় বৃদ্ধি হয়ে পড়বে কহিলে বিভাগীয় সচিব। সংবাদ শেষ হল।
1: Good afternoon. This is Akashwani and I am Valsa Williams with the midday news. The headlines. Disruption continues in both houses of parliament amid opposition uproar on several issues. 4 bills, including Tribunals Reforms Bill 2026, introduced in Lok Sabha. Bill aims to improve transparency and efficiency in functioning of tribunals. Protesting students begin their march towards Jharkhand Assembly over alleged irregularities in recruitment examinations. Ghar Ghar Tiranga movement gains momentum as Tiranga rallies organized across the nation. Over 10 lakh people evacuated as Typhoon Dolphin batters parts of eastern China. World Lion Day being celebrated today. Prime Minister Narendra Modi says India scripted successful conservation journey from 523 lions to 891 in last 10 years.

শত্রু মৌলা যেবে তার সে যে স্বভাবে বলিয়ার তথাপি পুরোহিত পণে বরণ কলে দেবগণে যেবে সে গুরু আঙ্গি রস মনরে হই অসন্তোষ তাঙ্কু তেজিলে মুনিরাণ।

0: শ্রোতা বন্ধু, আজির বদলু সময়ের যুবপিঢ়ি হচ্ছেন সমাজের মুখ্য শক্তি। প্রত্যেক যুগের পরিবর্তন সূত্রপাত যুবক মানক দ্বারা হি হয়ে থাকে। নূতন চিন্তাধারা, আধুনিক প্রযুক্তিবিদ্যা ও সৃজনশীলতা মাধ্যমে সেমানে সমাজকু এক নূয়া দিগ দেখাইবারে সমর্থ। তেবে সমাজরে সকারাৎমক পরিবর্তন আনিবা পূর্বরু যুবপিঢ়ি সজাগ হওয়া উচিত, কর্মতৎপর হওয়া উচিত। আজির ডিজিটাল যুগরে আমি সারা দুনিয়া সহ যোড়ি হয়ে রয়েছু। এ দিগরে যুববর্গ মধ্যে যোড়ি হয়ে রহিবা আবশ্যক। নিজের ভাবনা, লক্ষ্য ও মূল্যবোধক ব্যাপক করা উচিত। আত্মবিশ্বাসক সুদৃঢ় করা সহ স্বাবলম্বী হওয়া উচিত। যেতবে জনে যুবক বা যুবতী নিজ সহিত গভীর ভাবে যোড়ি হুম, সেতবে সেমানকর চিন্তাধারা স্পষ্ট হয়ে থাকে। এই আত্মসচেতনতা সেমানকু কেবল ব্যক্তিগত জীবনরে সফল করে না, বরং সমাজের কুসংস্কার, অসমানতা ও অন্যায় বিরুদ্ধে ছিড়া হওয়ার সাহস দিয়ে। আজির যুবপিঢ়ি হচ্ছেন পরিবর্তনর কর্ণধার। যদি সেমানে আত্মসম্পর্ক ও আত্মসুধারক প্রাথমিকতা দেবে, তবে সেমানে নিজ জীবন সহ সম্পূর্ণ সমাজের এক সুন্দর ও সকারাৎমক পরিবর্তন আনিপারিবে। সবুঠু বড় কথা হচ্ছে যুববর্গঙ্ক মধ্যে কঠিন অধ্যবসায়, নিষ্ঠা ও পরিশ্রমর মনোভাব রহিবা উচিত। এই অবসরের আজ রয়েছে আলোচনা যুবপিঢ়ি পরিবর্তনর স্বর। এ সম্পর্কে আলোচনা করছেন অধ্যাপক ডক্টর দিগম্বর গিরি।
1: যুবপিঢ়ি হচ্ছে জাতির স্বপ্ন, সাহস ও সম্ভাবনার জীবন্ত প্রতীক। যেঠারে অনুভব অতীতর আলোক, সেটার যুবশক্তি ভবিষ্যতের উদয়মান সূর্যটিয়ে। এদেশর সামাজিক, আর্থিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিকাশে যুবপিঢ়ির ভূমিকা।

0: দর্শক বন্ধুগণ, আপনার সমস্ত এই সূত্রধরর নমস্কার, সালাম, সত শ্রী আকাল, ওয়ানকম। আজ আমি আমার বিদ্যালয় তরফর গোটে নূয় নাটক পরিবেশন করা যাচ্ছু। এই নাটকর অভিনেতা অভিনেত্রী কন হচ্ছেন সমস্তে শেষ বর্ষর ছাত্রছাত্রী। আরম্ভ হওয়া যাওয়া নূয় বর্ষরে এমানে আউ এ কলেজরে নথিবে। হ্যাঁ আজ্ঞা, এত শীঘ্র উৎফুল্লিত হন্তু না। এটি এ পরিবেশ ভিতরক যেতক অভিনয়কারী মানকর পিতামাতা, জেজে আপা, জেজে মা, ভাই ভৌণী সমস্ত এটাকে স্বতন্ত্র রূপে আমন্ত্রিত করা এক উদ্দেশ্য হল। যেতবে আম এ দেশ ভারতবর্ষ স্বাধীন হল সেতবে সে কন স্বপ্ন দেখি খালি সেটি নুহ, এই নাটকরে আপন মানে দেখিপারে সে স্বপ্ন সহ বর্তমান যুবক যুবতী মান স্বপ্ন অর্থাৎ আপন মান এবং আমার
1: বুঝলে। এ নাটকরে মোর নাতি ভাগ নেইছে।
2: মো নাতুণী মধ্য।
1: মো না অমর দয়াল।
2: আপনার পরিচয় পাই অত্যন্ত খুশি হলি। মো না হলা রমা শঙ্কর।
1: মো নাতির না মনীষ। সে দেখিবাকু ঠিক মোরি চেহারা পাইছি। অবশ্য মোর এবে সে সময়ের চেহারা নাহি, কাহিকি না বয়স হয়ে গলানি, চাকরিরু 10 বর্ষ হলা অবসর নেলেনি।
2: ভাই অমর দয়াল, তুমি যে রিটায়ার্ড নেবার 10 বর্ষ হল সেমিতি কিছু জনা পড়ু না।
0: ও আপনার মানে এই তো গপ আরম্ভ করে দেলে, টিকে পাটি বন্ধ করুন, স্টেজ কু অনন্ত দেখুন, পর্দা খুলি গলানি দেখুন,
1: দেখিবে এবে গীত গাইবে।
2: আরে আপন কোন পুরা ড্রামাটা বিষয়ে জানছেন না কোন?
1: আরে আরে পুনি কোন সে সূত্রধরটা আসলানি।
0: হ্যাঁ দর্শক বন্ধুগণ, মু এটাকু পুনি থরে আসিবার উদ্দেশ্য হলা নাটকর প্রথম ভাগে আমি স্বাধীনতা সংগ্রামর সেই কেতোটি দিনর অবতারণা করিবু, যেতেবেলে আমি সমস্তে আমরি ভিতরে থিবা ভেদভাব ভুলি একাটি লড়াই করিছিলু।

0: বাবা আমা কোথা ছিল রে বাবা, চল চল ঘরকু চল। আরে ই কি এমাতে কে রে
1: কওছে? জার থানা বাবু
2: স্যার স্যার স্যার।
3: হ্যাঁ কোন হলা
2: স্যার? স্যার
3: কি কোঠি মিললে নি স্যার? কোঠি সব লুচি গলে। এ পিলাটা সেমানকর সাঙ্গরে ছিলা পরা কিরে পিলা ক সেমানে কোয়ারে গলে কিরে টুকা ক কনস্টেবল স্যার সেমানকু পচার সেমানে সবু কে কে থিলে আউ সেমানকো না সবু কোন থিলা?
2: আবে কহুছ না দেখিবু। হুম
0: কি তম মানে তমে সবু মো পিলাটা সাঙ্গরে কাহে কি এমতি লাগিছ? এ আরে কি আছ কি আছ? শুনো শুনো এমানকো পাখরু মো পোক বাঁচা।
2: আবে কহুছ না দেখিবু।
1: আ ওমা
2: থানা বাবু যাহা পচারছদি তার উত্তর দে।
1: এ গালি কাহে দচু?
2: বাহ এডিকে ভকটে পিলা ইংরেজ সরকার বিরুদ্ধে পাটি খোলুছি, শীঘ্র শীঘ্র বতা নহলে তোর যে অবস্থা হব সমস্ত লোম টাঙ্কুরি উঠিব।
0: ছাড়ি দিও বাপা তাকে ছাড়ি দিও, বিচারা পিলাটা সকাল কিছু খায়নি বাপা, তাকে ছাড়ি দিও রে বাপা মানে তাকে ছাড়ি দিও।
2: তু পুঁচি যা,
0: মু তোমার পাদ তলে পড়ছি রে বাপা, তাকে ছাড়ি দিও তাকে ছাড়ি দিও রে বাপা তাকে ছাড়ি দিও।
2: এইটা সরকারি মামলা বুঝিলু? বুঝি যা কোচি, এ ভিতরে তু মুন্ড খেলা না, যদি কহিবু ইয়াকু কহ সেই পিলা মানকর না ঠিকানা মতে বতাই দউ, তাহলে আমি তাকু ছাড়ি দেবো।
1: মা মা তু ঘরকু যা যা, তু যা কোচি পরা ইন কিলা ইন কিলা ইন কিলা
2: সে ভাই মানে যাও সমস্তক ঘরে পচি যে মানে পাটি করছন্তি সেমানকু বান্ধি আনো।
0: ছাড়ি দে বাপা মো পুকু ছাড়ি দে ছাড়ি দে রে বাপা।
2: ছাড়ি দেবি ছোটটা সিনা হেলে বক বক বেশি, হ্যাঁ ইনকিলাব শব্দ বাহারছে, হ্যাঁ কেমিতে ছাড়ি দেবি? ইয়া পাটু পরা সে টোকা মানক না বাহার করিবাকু পড়িব।
1: আরে সিপাহি আজ্ঞা তুমি বি সেই ইনকিলাব জিন্দাবাদ শব্দটা বারম্বার কহো, দেখিব তোমার বি গর্বর ছাতিটা চৌড়া হইছু।
2: চুপ করবে
1: আ অন্না যেতে মরচ মারো হেলে দেশে স্বাধীন হয়ে কে রইব।
2: বেশি বকবক হচ্ছ হ্যাঁ, তু বলশালী ইংরেজ সরকার সাঙ্গে লড়িবা পাই তোর তো বেশি সাহস দেখুছি।
1: ইংরেজ সরকার আজি বলশালী হইছি আমারই পাই।
0: বাহ কথা পদটি কহিলে রে পুয়া,
2: দেখ তুমি এটু চালি যাও, এ পিলাটাকু কোন ভাবিচ আমি ছাড়ি দেবু? সে উত্তর দেলা পরে যাই তাকু এটু ছড়াব। হ্যাঁ কহ কে কে সব থিলে?
1: তু যা মা যা, সিপাহী আজ্ঞা সিপাহী আজ্ঞা মো সাঙ্গে যে মানে থিলে সেমানে যদি তোমার বলশালী ইংরেজ মানে খোঁজি বাহার করিব না তাহলে মো পাটরু সেমানে কোন বাহার করি পারিবে?
2: হ্যাঁ যা মা তু যা যা কইল পরা যা, এবে বড় খুব মজা আসিব। এই দূরু তোমা বস্তি বাসিন্দাঙ্কর চিৎকার শুনুছু তো?
1: স্বাধীনতা পাই এই যে লড়াই চলছি এই গোটে তফান ভড়ি, তুমি কোন তাকে রোকি পারিব?
2: অবশ্য তু সত কহুছু, এ তোফান কো কেমতি রকিবা? যাও সমস্ত কো নেই যাও, জেল ভিতরে সমস্ত কো ঠুকি দিও, দেই দিনরে সব ঠিক হই যাব। এই টোকাটার কোন করিবা স্যার? তাকো দিলা তো মারি ছাড়ি দে, এবে যেতকি বন্ধা হই গলেনি যথেষ্ট হই গলেনি।